তাবিরে গীতমালা আকাশবাণী ইম্ফাল হৌজগামুক তামিনাসে আরিব মণিপুরী ফিল্ম ইসাই আমাদি মতম ইসাই সিং মথং মথং ওইনা খুদোলগে আহানবদ তামিনাসে সাফাবি ফিল্ম আসিদগে আরামবম জমুনাগে খোঞ্জেলদা কনসবাইবো চৌনু সৈরেংবা আরিবম শ্যাম শর্মনা সৈরাংবা ইসাই খোয়ুমগুমনা সাকলোৎপা নোংথাংগুমনা চিকমাংবা থংলেন লয়ুমবা মানচ পামুবা

ভাবিরে লাইজ ফিল্ম দি দিব্যা হবমি খোঞ্চল অজিত বাবু নিংথজমন সেরিং ননাও সগোল মান সেরং ইসই তাঙ্কি ফিল্ম ইসাই এরোব খুদল তামিনসে লানফম ইভেনি ফিল্ম সরি সঞ্জম আমি মন্দাকি আনি আপুব খোঞ্চল রোমি মাইতাইন সেরিং সরি সঞ্জম আসামক সেরং ফিল্ম ইসাই

0: খুইরমজারি
1: আইহাকি মিংসে বৈষ্ণামবাদে সুলুয়াঙ্গৌজে আই উরিপুক সরবন্থিগেন কাবরবম লেকাইদগিনে আই নাসি শ্রী শ্রী গোবিন্দজি মান্তবসিদা আকুইগি পরম্পরাগতগি রাজশ্রী ভেগসেন্দ্র মহারাজকে হকনজিদগি লাইরিবা আকুইগি কেনো খুবাক ইসেইসে জয় দেব দশাবতার সকপসে আসিগি মতাংজিদা আই সকপগি সেবা ফংব লাকজবনি আকুই ওজাসুদিরগি মখাদা আকুই ওজাজে মিংদি হঙ্গচদে আকুইনা সিগি সিনফামসিদা ওইনেদি কাংনা লাকপসিদা ইয়াম নুঙাইবসু ফাওবে আদুগা সিগি কাংগি থৌর সে কিন আনৌবামনি উড়িষাগি পুরী ক্ষেত্র জগন্নাথ বলভদ্র সুভদ্রা মাচিন মনা আহমসিন রথদ লেথা আগুন্দি চামন্দির তান মানি মূল চুমাই আমি আকা আর্টিস্ট আমি গোবিন্দজি মান্ডপসিদ সেবা তব ফু হরে খে আই সকলকদৌরব সৈসক আকুই সৈহৌ সকলকদৌরব মামসে শান্তি ধর্ম পুকল খুঁজল তিনমিনবী ওখান কার্যক্রম পাংথোচাবেন আই থামে সাইড মতান সাইড লোসে।

0: tamo khoi na sum taja pada tamo gi nam bem chi tamo gi jan pi na jai ohu mari sur pada lei hidre na ta jai masida isai di nam da baya de cha ta baya de mayam pun da baya de adubu angang si kanana senabi ho ba kanana yingjin bi ba awa ba mayam ma awi thengna bi rak pado madi matang do jang sia to bi miyam da
1: lei hidre ad ma lei tra matung dei di ai ma tam du dai gi sa si che hi ahu mari sure yam pi angang gi than ma su ya de hun do ma su ya de pi pi pi bani na
0: hoi
1: ai wo da dum loi na lei bani na ai wo da dum
0: loi depend do le re ba
1: depend do le re ma se
0: hoi
1: adu adu na ma se ai ne koi pu pu tu sat na i sei na ma sa la su ai na ta pham ma dum na ma adu mai to na an do pa phim ma da ai se do na ta wai hin nuai ta na chok na adu mai to je ki angang si ai na yum da kan na tak pi re মাছ ইস্কুন কাহালে আদে আঙাং মুখ লাইক হেউনো বাইন মুখ হোনারে আদে ইসেই তৌরে ইসা আসে হোনারে ইসা আসুল থিম খোট হেনে তেনে লোব ইসাশে এই ইসা ইস্কুল খতং ফবাম তামহে আমি তো ইন্টারভিউ ইহনবদে খালতন মেট্রিক রিটন ফ্লোর স্কুল থালে আর কে সনা তোমবিদা এলবেল টুয়েলভ কে থালে গ্রেজুয়েশন তবে আদু লোরা ইউনিভার্সিটি দা এমএ তামতো এ ওলাই সুম দ লাইরে
0: তামনা ইসেই মেক তা মনা ফং বসে করম করম বা ইসেই মেক তো বিরব নো খাইবি
1: অল মণিপুর গি কাকচিং দা ফেস্টিভেল আমা তোই মদুদা এস এস মণিপা কো ইসেই মেক তা এই সি থাজ দ্র হামু হাইন ইসেই আমা ই দুই লামা মদুদা ইসে বেস লিরিসিস তাই
0: তামনা থাজ দ্র হামু হাইব ইসেই সিদা বেস লিরিসিস তা হরে সিগি মখা তাবদা কারি কারি কুই সিংখানিং আওয়ে বাই চিপমেন মেয়া মামা লেবিরঙ্গানি এনে খঞ্জে আদু আমদং মথং মথং হাইবিরো
1: ওয়াং মুগি খুইমু হাইব ইসেই মেকতা ফোক ফিউজন লিরিক্যাল গি দমকতা আমি না সার্টিফিকেট পিতুনা কাই খুনো পিখরে গভর্নমেন্ট অফ মণিপুর মণিপুর অর্গানিক মিশন এজেন্সি মোমানা চিনজাক তামি পানতাং দবা অর্গানিক ফার্মিং হাউসি হাইব থিম দ তানবা কম্পিটিশন দ বেস লিসিস ফংখরে মিনিস্ট্রি অফ কালচার নিউ দিল্লি আমাদি রাইটার ফোরাম ইম্ফাল না ছিনবা ফেস্টিভেল অফ লিটারেচার ডান্স এন্ড মিউজিক 2014 দ নুসিগি মৈচা খাং বসিদি হাইব ইসাই মেয়েকটা সার্টিফিকেট অফ অনার